0: पास सोना चिड़िया चिड़िया चिड़िया चिड़िया
1: Hey, hallo allemaal, je luistert naar Ujala Radio, waar muziek staat en jij meezingt. Zet hem harder, dit is jouw sound.

उजाला रेडियो रात दिन 24 घंटे लगातार आपके लिए तोर खाती है। और हाँ, तू मांगे हैगा wil jij een berichtje sturen naar onze studio? Ha? Wil jij een berichtje sturen naar onze studio? Dan kan dat. Stuur je bericht naar 020-363-0808. Dil se baat karna hai? To hum bhi dil se aap se baat karenge. Har ek cheez. Raat o din, aap hum se baat kar sakte hai.

चाहत ना होती. अभी आपने सुने हैं उजाला रेडियो के जरिए सुनवालो. Het is vandaag dinsdag 29 september. En als je nog niet naar buiten bent geweest, toe bij de jee, naar de jee. Bout garm hoe jij gaat.

है बिनकोट रावर तोर विवाह होने वाले हैं, तोर शादी होने वाले हैं, सुनो तो डीजे आप फरमाइश ऑफ उजाला रेडियो 15 फरमाइश 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus ga jij binnenkort trouwen? Door wie waar honen wel het door Shadi honen wel het. Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.